0: ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকো ভিনতিস ইতা বা কন্টিনু না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জবেন তুডি রানে জবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে এটা জবেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আতো কন্টিনুয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস ও সিটো সাউন্ড ও কন্ডিস সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবে এটা প্রেসিজা হাহরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডিসএমবলমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেস তাম্বা সাইলে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাওয়া প্রেন্ডে ন হাউ কনসিয়েন্ট বা রিয়ালিটাতে না সাউনে প্রেসিজ ডিসএমবলমেন্ট ডিসএমবলমেন্ট নে মক মডার্নাইজেশন সাউন্ড সোসাইটাতে আন্তিগা কা সোসাইটাতে আত্রাজাদু বা সোসাইটাতে মডার্ন কা সোসাইটাতে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইটাতে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হামনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনেনিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে হাওয়া কারাতে দে নেসানে সি ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনি লিভার ডাডে রাসি তাম্বা সিএনসে ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়া আতু কন্ট্রিবিউট বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ উইন মোরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউট বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জবেন টু ডি দা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউট বা ডিসএমবলমেন্ট সে হাউ মোরিস মাই সে ইতা মাইও সে আসাম ভলন্টার সিরা ফর এক্সাম্পল এম আই দা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউট বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন দা বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি দা ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাকা হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেন ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটং কা পারাডু তাম্বাডে ডাল ওয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটাডে নে রিয়ালিটাডে ইডানি হাসোরুনে রিয়ালিটাডে হাসোর মানে সেন সাইডা রিয়ালিটাডে ইডানে বে মাকা নি সিনতি নি আনে নি ই হে প্রিজাউন লারন মাবে নি সে হাতেতে কা তাক আই এম ওকে হাউরিয়া কেলা এটা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের নে তেমা হুসি দেওয়ান সোল দে রিসা সিরা তেতে দিয়া ক্লিউ লাকম তিতলু ডুকে লাকম পাত্রিয়া সে জবিন